আজকে ট্রাঙ্গন আসিমানা খা তাঙ্গেন ছিকংবাজি মিনি কলা ছিও মি ভারতীয় প্রোগ্রাম আঙ্ক খাঙ্গামসকাগেন চিসাবাজি হিন্দি খবরাং চিসাবাজি মিনিট চিবুং আও ইংলিশ খবরাং ডিলিস্টেশন দাতানিও খাঙ্গাম মিনিট পং আও ইংলিশ খবরাং খাঙ্গামানগেন চিসাবাজি মিনিট ছিকং ও ছিকা আসিমানা পেলতাই চাসং দানি আজকে ট্রাঙ্গন খা তাঙ্গেন চিসাবাজি মিনি কলা ছিও মি ছিকং মি প্রোগ্রাম ও ছিকা আসিমানা আংনি কথা ইয়া প্রোগ্রাম কো খা তাঙ্গেন জল জল নিউট্রিশন নি গামছা তানি গমন ডক্টর জে ডি ডে মারাক নে আন থালা তানি খনাত নাগেন আর মেছক্রা নি গিত্রাং খম নাই সিমাং খনাং না মানগেন ইয়া দাল প্রুনা থাই সুগ মন প্রোগ্রাম রাং উইয়া তাও সালে চিনি থাই সুম প্রোগ্রাম হো কান্তে গানা সকাইনা সানি চিনি বাজিও দিলি হো দাসকা গবা হিন্দি খো ব্রাং খো খনাং না মানগেন চিনি বাজি মিনি পোয়া নাং চমক কোবা উইয়া তানি রাং হোনা সিমাং না উইয়া তাঙ্গেন চিনি বাজি মিনি চখং ও সায়েন্স ম্যাগাজিন প্রোগ্রাম খো নাই সিমাং না খনাত নাগেন জল জল ছাসং তানা চিকিত্রাং খো খনাং না মানগেন চিকি বাজি মিনি কলাচু বি ভারতী প্রোগ্রাম আঙ্ক খাঙ্গাম সকাগেন ওয়ান ও জারোকা হিট সুপার হিট আর মান চাহি গি দি রং থাং প্রোগ্রাম আঙ্ক ছানা সিমাং না খনা তাঙ্গেন গনি বাজিও দিলি মাদাস কাক ইংলিশ খবরাং গনি বাজি মিনি চিবং আও হিন্দি খবর আঙ্ক খাঙ্গাম মানগেন গনি বাজি মিনি কলাচু বি ভারতী প্রোগ্রাম আঙ্ক দিল্লি স্টেশন দাদানি খাঙ্গাম মানগেন গথাম বাজি হিন্দি খবরাং গথাম বাজি মিন পুং আও ইংলিশ খবরাং খবর খামে আসিমা গথাম বাজি মিনি ছিখু না ইয়া সাদাচিনি প্রোগ্রাম আঙাও খনাং না মানগেন তাও ছিঙান আসিমাং না আথাম না আর ওয়াল না থাকি সুগমন প্রোগ্রাম খান্তে গিয়ে গানা তেঙা প্রোগ্রাম না মহা বাজি মিনি সব দোকানে আবার ছিঙাঙ্গেন দোক বাজিও নাং ছমক কবি ইয়া তাই ছিঙান আসিমাং না ইয়া তাঙ্গেন দোক বাজি মিনিট পুং আও শিলং হদাস কাক পাঁচ খবরাং খনাং না মানগেন দোক বাজি মিনি চিবং ইসল মেথানে গিত্রাং খনাই সিমাং খনাং না মানসকাগেন আতামি দোক বাজি মিনি কলা ছিও চাসং তানি গিত্রাং খো বিয়াত কপারাং না ছানাই সিমাং না খনা তাঙ্গেন স্নি বাজিও টোকি হাউস প্রোগ্রাম ও মংসা হিন্দি ফিল্ম গীত কো খনাং না মানগেন ওয়ান তেরি নাম ফিল্ম নি তাং তাং গিত্রাং ওয়াং সকাগেন স্নি বাজি মিনি কলা ছিও বিভাতি প্রোগ্রাম আং চেত বাজি হিন্দি খবরাং চেত বাজি মিনি পং আও ইংলিশ খবরাং খো জল জল দিল্লি স্টেশন মতা তানি খনাং না মানগেন ওয়ালি চেত বাজি মিনি ছিখু ইংলিশ কে ট্রং আসিমা না খনা তাঙ্কাগেন চেত বাজি মিনি কলা ছু খাসানি খবরাং খনাং না মানগেন চেত বাজি মিনি সপ্রি বং আও হিন্দি খবরাং জল জল ইংলিশ খবরাং খবর স্কু বাজি আসিমা খনাং না মানগেন স্কু বাজি মিনি ছিবং আও স্পট লাইভ প্রোগ্রাম খনাং না মাসকাগেন স্কু বাজি মিনি কলা ছু বিভারতী প্রোগ্রাম আং ছিকং বাজি হিন্দি খবরাং ছিকং বাজি মিনি পং আও জল জল ইংলিশ খবরাং খো দিল্লি স্টেশন মতাদানি খনাং না মানগেন ছিকং বাজি মিনি ছিকং ভি ভারতী প্রোগ্রাম আঙ্ক নাইসিমাং খনাং না মানগেন আর ইয়া প্রোগ্রাম খো ওয়ালনি ছিকং বাজি মিনি কলা ছিউনা নাইসিমাং ইয়া থামনি ওয়ালনি প্রোগ্রাম খো খনাং না মানগেন দাও মঙ্গবেন প্রোগ্রাম খো দুসা মনো ইসিমাং খনাং না মানগেন ইয়া না খাজবানি টুরা দাও সময় দোক বাজি মিনিট ছিবং আহা হাইয়া সময় ওই সোল মিটানি গিত্রাং খো খনাং না ওয়ান কলেন্দ্র মারা কামি দলনি গপা গিত্রাং গিটনি খাতা বিচং নাঙারা জাঙ্গিন চাকি ঠিকমতং গ্রং রুকটোকেন সাওবা নাম্মা আর পাঠিয়ান মুখা ইয়ে কিত্রাঙ্গ দোকবাজি মিনি কলা ছিল ইসিমাং নাং না মানগেন

0: আপনিগুলা উপভোগ করিলে শিল্পী স্বদেশ আজংলা গান দা
1: এলা অনুষ্ঠানী আপনিগুলা শুনিবাগে পাব মাননীয় রাজীব গান্ধী লা মৃত্যু দিবস লা বিষয়নী হুটুকে কটিকা
2: পূর্ব প্রধানমন্ত্রী স্বর্গীয় রাজীব

0: গান্ধীলা আজি আটাত্তৰটা জয়ন্তী অলা জন্ম 20 আগষ্ট 1944 নি হুবান অলা পুরা নাম রাজীব রত্ন গান্ধী হুবান রাজীব গান্ধীলা জন্মদিনরা শুদ্রওয়ানা দিবস কেও মানাওয়া হয় বা সেলিব্রেট করিবা হয় রাজীব গান্ধী দেশলা ইঙ্কা প্রধানমন্ত্রী থাকিবান জিদানিগে দেশগে নয়া আরম্ভ আরো উন্নতি মতন রকম লাকাম দিয়াও জানিবান দেশনি টেকনোলজি গে আগে বাড়াবা গেও আমলা স্বর্গীয় রাজীব গান্ধী কাম করবান এক প্রকার নি আমরা জানিবা পাই আজিলা বদলিবা ভারত মানে স্বাধীনতালা পরেলা ভারত দিয়া আমরা বুঝিবা পাই ডিসেম্বর লা 1984 নি সাধারণ ইলেকশন নি দেশ লা জনসাধারণ জনতাগুল কংগ্রেস পক্ষ নি অভেদ পূর্ব সহযোগ করিয়া এবং রাজীব গান্ধী দেশলা প্রধানমন্ত্রী হুবান ওই এগরা ইঙ্কা রাষ্ট্রীয় নেতা থাকিবান যে নিকে সব সময় আপনা সময় কাল চইয়া দেশগে আগে কিঙ্কা নিয়ে যাওয়া পাব উদা ভাবিবান রাজীব গান্ধীলা বিশ্বাস থাকিবান যে ভারতলা ভবিষ্যর বিজ্ঞান র আগে নিয়ে যাব শ্রী রাজীব গান্ধীলা বিচার আরো সম্বন্ধনশীল নিত্রিয়ালা রূপ নি বর্তমান সময় নি আমাকে সব চাইয়া বেশি মননি আহে ওই টেকনিক আরো বিজ্ঞানগে সম্পূর্ণ কিঙ্কা রাষ্ট্রীয়লা কল্পনা করিবেন যিদাগে মানবতা আরো লোকতান্ত্রিক মিলিয়া থাকিয়া যুক্তা হোক যাতে সম্প্রদায়ক এগরা আতঙ্কবাদী গরিবী যেনিকে খারাপ বা নেতা গিলাগে জাগা না থাকে রাজীব গান্ধী রাজনীতিলা ভেদভাব না থাকিবান কিন্তু দেশলা বিকাশলা পরিভাষা সমজিত থাকিবান রাজীব গান্ধীলা মৃত্যু হুসে 21 মে 1991 নি
1: প্রিয় শ্রোতাগুলা
2: আপনি গুলা উপভোগ করিলে মাননীয় রাজীব গান্ধী লা মৃত্যু দিবসলা বিষয় নি হুটুকে কুটিকা
0: তৃতীয় নি আপনি গুলা শুনিবাগে পাবো শিল্পী বমকিন হাজংলা গান্দা।

আপনিগুলা উপভোগ করিলে শিল্পী বমকিন হাজংলা কণ্ঠনি অনুষ্ঠান আগিয়া নিয়া থাকিব। এইবার অনুষ্ঠান নি আপনিগুলা শুনিবাগে পাব শিল্পী মনোরঞ্জন হাজংলা একটা ধাপকর্তাল গান।

0: আপনিগুলা উপভোগ করিলে শিল্পী কাবিরে হাজংলা গান দা।
1: ইতাতে অনুষ্ঠানলা সময়রা শেষ হয়ে আহিলে আর এলা লগে লগে মই অনুষ্ঠান থেকে বিদায় নিলে। ধন্যবাদ।

0: Ya Nakashvani Tura, kena tum swing pa sakan ti kon changsa thai me chikrang ni program na ram chak suwa. Somoy dao chi sa khula chi ba jung aha, aro ya somoyo na simang me chikrang ni program ko kena sokin. Skang pa na simang meri pat pa ang ni kata programo, bila si ich marak ni aganani ko knang na matgen.
1: Ang ni bimengde bilas es mara konga anga basi tumo songdong pa ngwa ang ni beside da o polisi konga mi dong ni 45 ma kada pingwa ang ni poli ga da ap pore ru ske dong ja ni ba class poro na san pora ya noktang nakin jok pa ni noktang o da o saksku dong a makama bisa aro agapa kurai na saksku dong a ang ni jangi thangna anga thangni dokhan daka nerang o irang ko an thangi jangi thangane o kam kai ka chana ni chanchia আংনি দোকান দাও দাকিং পা চাহ ফালিঙা চাহ নিৰং ফালিঙা এনে কদে মানো দে আঙা মিচুৰাং ফালিঙা আংনি দোকান দাকানে নে কানি যে বাং আ নে কানি চাগৰঙানি কমা না দক বাং না দোকান দাকেন চম্বা নেঙানি চাগৰঙেন চম্বা না পাঠিয়ানি কদে মানা আংনি দোকান দাকে মানা নেৰা নকটাঙৰ কাৰণে চুলি জানি বা বিচাৰাং স্কুল বাট না চলিয়া আৰু যে গংসা অনি দকবা আন্থনা কথা খৰচ অনে চলিয়া আৰু নিচেবাই ক গংসা অনি চি মানুহ ভাঙা দাক চাক না ইমান ফাইঙা আঙি আগতানি সময় ৰাঙো দাকে ৰুণা আঙা বাচা কবা মিচুৰাং বাগান দাকে ৰুণা চানচিয়া এনে কদে যে আঙনি খামৰাংক খাই মোনা যে বস্তুৰাংক ফালগে নি চানচিয়া আঙনি দোকান কো দালা পাতনা চানচিয়া চিম দে ভাঙা খৰচ ৰাং মান যায় মোনা দালদা পাতনা দাও খাখিতে মানুহ জান দিব মাখাংচি দালদা পাতকেন চানচিয়া আংনি আগানানিও গপনাং চিবা তাকচাকানি কমান ফাখান আৰু মুখাং চিনকি মাগ বাস খাৰাং বা জে খামৰাং কবা খাই মি চানা তানাঙা চিং মাগ বাৰাং দে একৰা চাগি যে নামা অ তাকি চাং ফা খানা ফ্লাকন মথিলা
0: না সিমাং আংনি খাটা প্ৰগ্ৰামো বিলাস এইচ মাৰাকনি আগানানি কোকনা হা তাও জল জল চা ৰঙা নিয়ান মানদে নি জাংগি থাঙানিও মংসং পাতকপা বস্তু রাং ইয়ানি গমন ডক্টর জেদিদা এন মারাকনি আগানানি কো খনাংসখানা মানকেন
2: চা রঙা নি রঙান মানদে নি জঙ্গি থানিও মংসং বাতকপা বস্তু রং ইয়া রংসা মানদে নি বেন বিমাং মংরা কাতনা আরো আনসিং বালজোকানি কোবা ওনা মানদে চুয়া গতা চা রঙা কো মানজাও দে বেন বিমাং রং আনসিং যাওয়া আরো রকম রকম সাবিসি রং কোবা মান্না আলটুবেগেন চা নিরং কো আনচিং মঙ্গনি বস্তু রঙনি কো মান্না আম্মা স্কাংপারা মাতপুরঙনি কো গনি গপারা মিসু সামজাক রঙনি কো চা নিরঙনি কো প্রোটিন ফেটস পামতম রং ভিটামিন রং কার্বোহাইড্রেট রং আর মিনেরাল রং মানা আম্মা প্রোটিন আনচিং বেন বিমাং দালরুয়ানি না আনচিং সালানিও প্রোটিন দোগপা চা রং মানা নাঙা ইয়া প্রোটিনারা বেন বিমাং দালরুয়ানি সান উনজা দিবা বেন নি গতাল টিউসু রং বা থারি থাই থাইয়া আরো বেন না এনার্জি উন্না প্রোটিন গনগপা চা রঙারা দোচি বেন নাটক দুধ আরো চিস রং মেসু সামজাক রঙনি কোবা জেখাই দাল গমি নাখাপ রং রানগপা বিথে রং আরো বচ্ছল রং ওয়ান দাকপা রং মনি কো মানা আম্মা মান্দেও চোমতান বিশা রঙ মংসং বাতে প্রোটিন চুং যাওদে মঙ্গনি সা নিখো মানা আম্মা ইয়া সা বিশি কন প্রোটিন এনার্জি মাল নিউট্রিশন নে মঙা ফেট রঙান আনচিংনি এনার্জি কো বাবল কো না আনচিংনি বেএনো মতম দং যাওদে আনচিংনি বেএন বিমাং কো দং এ রাখি না দা বল দং যাওয়াচম ইয়া মতম গনাং পা বোসুরাং কো মংসং বাতে আনচিং বাটার চিজ দোচি রং ওয়াক বেএন রং আরু গতা মতম গনাং পা বোসুরাওনি কো মানা আমা বাদাম বেসুয়াল স্পুন নারকেল আরু গতা দাকবা মিশু সামজাক রঙনি কোবা মতম কো মানা আমা কার্বোহাইড্রেট কো মংসা আনচিংনি বেএন না এনার্জি কো নানি গমন নাঙা ইয়া চাআনি কো চিগপা আরু চিনি নি বোসুরাওনি কো মানা আমা ভিটামিন রং মানদে নি বেএনো বাংগিজা বা অন্থি প্রাক প্রাক সান নাঙায়োবা নাংচং মতকপা বস্তু রঙা ভিটামিন রঙারা ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে আর ভিটামিন বি কমপ্লেক্স রঙা ভিটামিন এ কো আনচিংনি মুক্রোন রং না নাঙা আনচিংনি বেএনো ইয়া ভিটামিন কমিও দে মুক্রোননি রকম রকম সাবিসি রং কো মানা আমা আর ওয়াসান ওয়াই যা বাসাকোবা বাসাকোবা দে খানা ওয়ানি কো রাবারা ভিটামিন এ দোগপা চাআনি রঙারা ঘি বাটার দোচি নাটক আরো বেন রং মিশু সামজাক রঙনি কোবা জেখাই কেরোট modipol, gomunda, tegachu, arondakapa, mutkapa, misu samjakrangonikuba, vitamin A ko matnama. Vitamin D ko mungsongbate, salni tingsuaoniko, aro bn, bika, dochi, do, birmut, natok mutum, butter, aro chisrangoniko, matnama. Vitamin D chungjade, mande, rickets, ngapa, sabisiko, matna ama. Vitamin K, ian anchingni anchi, patani, na mungsa, bostuko, katata. Vitamin E ni kamko daonaba wikuja ndiba iaba mungsongpa vitamin A nga. Mineralang ni gemen agan gencim ongode wan calcium, phosphorus, sodium, potassium, manganesium, aro iron ko manchapa. Ia mineralangan anchiyo donggapa hemoglobin rangko taningni kam.